উখালে কামুলা পাখালে কাতানা খাই না আলো মিছনালাই মনিকা মিলে মিলে না যা হয় কে বলে এ লরি।

তালা ওইরো পিড়া লুলাই গইরো বনি কেরালাই গবার। আমি দুই জনকে মাতে বানাই ভানা না ফের।

0: কই দাই কানে ফেম জানি বানে আই জুনি পুরো ফকার জানি তর জান তিম্র ঘর আই জুনি পুরো ফকার
1: অসরমা খানি তিমলাই দাইর চিউরা মাংমা খানি ফুরেউলা থা ছাইনা জ্ঞানী।

দেবী কো মহিমা নজানি এসারি হে দূতা কেবল দচস কেরা সুমনি সুম ভাই দুই কো তারিফ কে গর্দচস আয়ে তে লড়ুলা ভনের মনলে দেখিলি সুন্দরী মেরো চিত্ত তিমি বিষে ফসি গয় ফিরদাই না কেই গরি রামরি ছৌ পরিপূর্ণ ছৌ তিমি পনি রানী হুনি এগে ছৌ যো মৌকা কিন চোখ ত ছেউ হিঁড় সগাই যাউ কসো ভন্দছে কেরো ছৈন মলাই কে ডর ভর কে ধাক দেখাউচস মৈলে হাতি লিয়ে ভনে ছিন মহা মার্জু যাই মর্দছস তেরো মালিক লাইয়ো ভনি দিনু সমচার মেরো পনি মার্চে রে সহজ ধনস্থল বিখে মরাজ নাম্র গরে তেরো মালিক লাইয়ো ভনি দিনু সমচার মেরো পনি মার্চে রে সহজ রণস্থল বিখে মরাজ নাম্র গরে সকচৌ হে মহারাজ হামি দুইলে পাতা কষি ল্যাউছৌ লড়ু পর্ছ ভনে লড়ি কন পনি তেসলাই লিয়াউছ ধন্দা কেই নমানি বৌসনু হবস লৌ হামি জানছৌ ভনি দুবই বীর মিলি লিয়ের সইনে শাস্ত্রাস্ত্র হেরো পনি দেবী কো মহিমা নজানি এসারি হে দূত কে বলদচস